0: স্বদেশ এফএম 93.2 মেগাহার্জ
1: খবর আনি সত্য তথ্য সন্তুলিত বিশ্বসনীয় খবর স্বদেশ খবর।